দেশদান রহত দান বিবেক দান বিশাহ দান পুরসা দান উদান নাম দান শ্রী অমৃতসর সাহেব জি দে দর্শন কৃষ্ণ চৌকিয়া ঠন্ডে বুন্দে যুগ যুগ অটল পরম